0: ওটা দেখছি নমস্কার
1: নমস্কার সন্তোষজি কি সব ঠিকঠাক
0: কি ভুল ওটা দেখছিজু পল্লো টুর জবরদস্তি ভয় হলে তোর বিকাশ খবর আয় প্রভাবিত মহিলা প্রহরীকো জানছু ভেছেন কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্যন্ত নিবেদন দিয়ে ন্যায় সমিতি সদস্য
1: ছলফল করতে জবরদস্তিকরণ জস্তো আরোপ ছলফল করিলাপত্র করবো ক্ষেত্র অধিকার ভিতরে পড়ে না ক্ষেত্র অধিকার মুছে কাম করিও ভোলি হামি নই পড়ছ হাই ফে
0: তুলছিমী কুড়া কিন লম্বাউনু হামিলে মিলাউনু হুদৈন
1: অহ হুদৈন এস্তো ঘটনা হামিলে মিলাউন থালে ভনে অপরাধ ঝন বড়ন সক্ছ এস্তা কুড়া থাহা পাউন সাথ প্রহরীলাই জানকারী গরাউনু পর্ছ তর প্রভাবিত ব্যক্তিকো পরিচয় ভনে গোপ্য নই রাখনু পর্ছ জবরদস্তিকরণ জস্তা অপরাধমা মিলমিলাপ হইন উজুরীকরণ সুরক্ষিত সমাজকো নির্মাণ গরণ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
2: বিরামী ভো কে হো
3: তিন দিন দেখি দাঁত দুখে মতান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু পর্ছ
2: কতি পীর মানেক কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লেরী বসন্ত বজার দাঁত সবই সেবা সুবিধা সহিত এভ্রেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্য তো বরু জানুস তে
3: হো কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দূত কুন্ডিনগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলেরি সুলুখুম্বু
2: আমরা সেবাহরু
4: দাঁত সফা করে দাঁত টলকাউনে দাঁত মা সিমেন্ট ভরনে দাঁত কলর কো সিমেন্ট ভরনে নদুখাই দাঁত নিকালনে দুঃখী কো দাঁত লাই নদুখনে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে লিখন র লগাউন সকনে গরি দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনে বাঙ্গো টিঙ্গো দাঁত মিলাউনে দাঁত কো এক্সরে গর্নে সুন চাঁদি কো দাঁত রাখনে গিজা সুনিনে রগত আই রাখনে মুখ গনাউনে সমস্যা কো উপচার গর্নে বচ্চা কো দাঁত নিকালনে সাথে কিরা লাগেকো দাঁত ভর্নে বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগের দুখেমা উপচার গর্নে র মুখ নখুলি সমস্যা কো উপচার গরিনে
5: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসক দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরিলাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে সম্পূর্ণ সাবধানী বনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবা দিইরহেকো সমেত সম্পূর্ণমা জানকারী গরাইছ সময় বিহান 9 বজেদেখি বেলুকী 7 বজেসম্ম পুনশ্চ শনিবারকো দিন সাথেই অন্য সার্বজনিক বিদাকো দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সেবা সুবিধা লিন সক্নুহুনেছ
6: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বাজার সোলুখুম্বু জলময় অফসেট র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবনকো বিচমা প্রোপাইটর শ্রীরাম সহনী সম্পর্ক 9821129990 র 9746583487

0: কর প্রিন্ট রুজুকর্ত রকম রবারী সাধনক নম্বর একিন গণেশ সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহর তাইলে আপনার সবারী সাধনক বার্ষিক রূপমা বুঝাউন পর্ সবারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা সম্বন্ধিত যাতায়াত কার্যালয়মা গর কর প্রিন্ট মান ব্যাঙ্ক ভোচর অগি সবারী কর তথা বস্তু একিন গণ তথা কর বুঝাই পছি প্রাপ্ত হুনে বিমা আপনি বুঝাই কর রকম আপনার সবারী নম্বর একিন গণ হন এসে সূচনা মারফত অনুরোধ গরিছ। কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর।
1: মৌসুম সম্বন্ধে সহী সূচনা প্রাপ্ত কর সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ কর
2: মৌসুম তথা জলবায়ু সম্বন্ধী সূচনা লিনে দিনে কর মৌসুম পূর্বানুমানক জানকারী নিয়মিত রূপা লিনে কর প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত বনাও জলবায়ু পরিবর্তন কা অসর ঘটাও সামূহিক প্রয়াস কর বন সংরক্ষণ ও বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জনাও ঊর্জা বসত র সুস্থ ঊর্জা প্রয়োগ বড়াও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেওয়ার বনাও বাতরণ সংরক্ষণ কর জীবন রক্ষা কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিতমা জারি সন্দেশ।
3: ल अस्ति भर्खरै किनेर ल्याएको फेरि बिजुलीको बल्ब जलेछ। ए कान्छी जादा पसल गएर बिजुलीको बल्ब लिएर आइज।
4: ए दिदी छिनको छिन किनेर कसरी सक्नु? राम्रो ओरिजिनल बिजुलीका सामानहरू किन्नु पर्यो नि त। जहाँ पाए त्यहीँबाट ल्याउँदा यस्तै डुब्ली त हुन्छ त। ओरिजिनल बिजुलीका सामान किन्न त ऊ सल्लेरीको वर्षा इलेक्ट्रोनिक्समा जानुपर्छ।
3: के तपाई घर तथा अफिसको लागि बिजुलीको राम्रो क्वालिटीको सामानहरू खोज्दै हुनुहुन्छ? यदि क्वालिटीको इलेक्ट्रोनिक सामानहरू लिन चाहनुहुन्छ भने सोलु दुतकुण्ड नगरपालिका पास सल्लेरीमा रहेको वर्षा इलेक्ट्रोनिक्स एण्ड सर्भिस सेन्टरमा सम्पर्क राख्नुहोस्।
4: यहाँ विभिन्न ब्रान्डका गुणस्तरीय बिजुलीका सम्पूर्ण सामान सर्भिस केबल मल्टिप्लग पावर सकेट लिस्टी अर्थिङको तार अर्थिङ रड अर्थिङ केमिकल उपलब्ध छ।
3: साथै एलसीडी एलईडी टीभी साउन्ड सिस्टम कम्प्युटर ल्यापटप हाउस वायरिङका सामानहरू चार्जवाला टर्च लाइट तथा इलेक्ट्रोनिक सामानहरू होलसेल मूल्यमा पाइन्छ। चट्याङमा परेर जलेका सम्पूर्ण इलेक्ट्रोनिक सामानहरू पनि मरम्मत गरिन्छ।
2: साथै डिप फ्रिज फ्रिज एसी पाउनका साथै मरम्मत पनि गरिन्छ।
3: प्रोप्राइटर अजय पञ्चियार सम्पर्क नम्बर 9809909094 र 9863868418।
4: वर्षा इलेक्ट्रोनिक्स एण्ड सर्भिस सेन्टर सोलु दुतकुण्ड नगरपालिका पाँच सल्लेरी सोलुकुम्बु
2: राष्ट्रिय वाणिज्य बैंकदेखि 30 मिटर भित्र।

0: বালবাংকালে লাগু ঔষধ দুর্বল করে লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কোহী কসৈলে প্রয়োগ নগর বাল বালিকালাই লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বাল বালিকা সঙ্গত ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনী পরিণাম বারে জানকারী দি বাল বালিকা সঙ্গে নিয়মিত সংবাদ করতে বাল বালিকালাই ঘর মায়া সময় দিনে গরম বিদ্যালয় জীবন উপযোগী শিক্ষা দিনে গরম বাল বালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন গরম
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুচিপতি দ্বারা জনহিত সারি সন্দেশ
2: সবারি চালক অনুমতি পত্র সম্বন্ধে সচেতনামূলক সন্দেশ
0: তাই সবারি চালক অনুমতি পত্র লিন চাহিদা অনলাইন ফর্মকে লিঙ্ক গে আপনার বিবরণ ভরি তৈর আবেদন ফর্ম ডাউনলোড করে তোষিক দিন সকল কাগজাত সহ কার্যালয় জানুহোস সবারি চলাউা সবারি চালক অনুমতি পত্র কহিলে আপনার সাথমা রাখুহোস সবারি চালক অনুমতি পত্র ই কপি অনিবার্য নাগরিক এপ প্রয়োগ করে বাণী বসানো নাগরিক এপমা সবারি চালক অনুমতি পত্রলাই ট্রাফিক প্রহরী বাট্যতা প্রাপ্ত সবারি চালক অনুমতি পত্র পাঁচ বর্ষকা বহাল রয়েছে ম্যাট সকিয়ে 90 দিন ভিতর নজিকৈ যাতায়াত ব্যবস্থা কার্যালয় গেলে নবীকরণ করুহোস ম্যাট নাগি সকি ঢিলা গড়ে থপ জরিমানা এক বর্ষ 100% পাঁচ বর্ষসম 500% লাইন পাঁচ বর্ষ নাগে সবারি চালক অনুমতি পত্র স্রোত রদ হুনে চালক সবারি তথা যাতায়াত ব্যবস্থা ঐন অনুসার তর্কর পালনা নগরে সবারি চালক অনুমতি পত্র নিলম্বন 6 মহিনাসম হুন সবারি চালক অনুমতি পত্র হরাইনা বা নষ্ট ভয়মা ট্রাফিক প্রহরী কার্যালয় সিফারিশ সমেত আধার প্রতিলিপি লিন সকি সবারি প্রকার থপ্ন পড়ে বর্গ থপ এক ক্যাটাগোরি লাগে অনলাইন ফর্ম ভরে তোকিয়ে দিন কার্যালয় জানুহোস নবীকরণ গর্দা সকল নাগরিকা পুরানো সবারি চালক অনুমতি পত্র রসিদ আবশ্যক সবারি চালক অনুমতি পত্র হুনেভাগো জিম্মেবার হুনেভো ট্রাফিক নিয়ম সড়ক চিহ্ন গতি সীমা অনিবার্য পালনা করিয়ে সুরক্ষিত যাত্রা করুহোস ই রিক্সা সম্বন্ধে তাই ই রিক্সা লিখিত পরীক্ষা দিন চাহুহ অনলাইন ফর্ম হুঁধা ই রিক্সা সীমা ছনট করে ফোন পরীক্ষা মাত্র দিয়ে সবারি চালক অনুমতি পত্র লিন সকুহ সবারি চালক অনুমতি পত্র 2082 সাউন 14 ভন্ডা অগাড়ি 5 বর্ষ র সাউন 14 ভন্ডা পছাড়ি নয়া সবারি চালক অনুমতি পত্র নিবার সবারি চালক অনুমতি পত্রক নবীকরণ গর্দা 10 বর্ষ অবধি কায়েম ভয়েকো ছ সবারি চালক অনুমতি পত্র সম্বন্ধে সেবা লিন তপাইলাই কসৈকো সহযোগ আবশ্যক পর্দৈন স্বয়ং ব্যক্তি উপস্থিত ভই সেবা প্রাপ্ত গর্ন সকুহ লাইসেন্স সম্বন্ধী সেবা লিন সরকারী ত্রুটিকো শুল্ক ভন্ডা বড়ি রকম কসৈলাই পনি নদিনুহোলা আসলে ফিরিকো রকমকো বিল অনিবার্য লিনুহোলা
1: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রালয় কুস্তিপতি দ্বারা জনহিত সারি সন্দেশ।

0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কি ছ টোলতিরা সব ঠিকঠাক?
0: কি বলবো ওটা দেখছিস, পল্লো টুল মা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ মা খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী কোমা জানছ ভেছ কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্যন্ত নিবেদন দিয়ে তাই ন্যায় সমিতি সদস্য
1: জবরদস্তি করণ জস্তো আরোপ ছলফল নিলাপত্র মিলেন তো আমার ক্ষেত্র অধিকার ভিতরেই পড়েন ক্ষেত্র অধিকার মিচে কাম করিও ভোলি আমি নই পড়ছ হই ফে
0: তুল ছিমিক কুড়া কিন লম্বাউন হামলে মিলাউন হুদেন
1: অহ হুদেন এস্ত ঘটনা আমি মিলাউন থালে ভাবে অপরাধ ঝন বন্ সস্তা কুড়া থা পাওন সব প্রহরীলা জানকারী করাউন পর্ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাবে গোপ্য নই রাখন পর্ জবরদস্তি করণ জস্তা অপরাধ মেলমিলাপ হইন উজুরী করণ সুরক্ষিত সমাজ নির্মাণ করণ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
2: সদাই বাড়ি রোজে।

0: হাতুগিয়ক হাতুগিয়ন যারা প্রতিনিধি কমছেন বিনিয়োগের বাজেটক কাম র প্রভাবকারিতা নাগরিক গুনাসো র শুনাই সমগ্র স্থানীয় তহক বিকাশ র সিদ্ধি নেছা সেলেন গাউঁপালিকা সুলখুম্বুক সহকারীমা উৎপাদিত রেডিও কার্যক্রম হাম্রো নেছা সেলেন হরেক মহিনাকো পহিলো সোমবার র অন্তিম সোমবার সহসে সাড়ে সাত বজে দেখি আট বজে সময় সুলু এফএম 101.2 মেগাহার্জ www সুলু এফএম কো পেজ মারফত বিশ্বভর সমস্ত পুনেশ আঁখা সম্বন্ধী সমস্যা ভয়কাহরুলাই সম্পূর্ণ সেবা সুলুখুম্বু আঁখা উপচার কেন্দ্রবাট সম্ভব
1: সোলু দুধকুণ্ড নগরপালিকা উড়ানগর পাঁচ সমিতিকে বুদ্ধ ভাগমা রহেক সোলুখুম্বু আঁখা উপচার কেন্দ্র সুলুখুম্বুমা আঁখা সম্বন্ধী সমস্যা ভয়কাহরুলাই সম্পূর্ণ সেবাহরু প্রদান গরিন্ছ। সোলুখুম্বু জিল্লামা জন্মিয়ে আঁখা উপচার সম্বন্ধী দক্ষতা হাসিল গরেক সাথে জিল্লা সামুদায়িক আঁখা কেন্দ্র ফাপ্রিমা এক দশক ভন্দা বড়ি লামো সময় কাম গরেকো অনুভব লিয়েকা দিনেশ রায়দ্বারা সোলুখুম্বু আঁখা উপচার কেন্দ্র সঞ্চালনমা ছ। দক্ষ র অনুভবী দৃষ্টি বিশেষজ্ঞ সাথে ওএ মারফত সুরক্ষিত তরিকাকে আঁখা উপচার গরিন্ছ। দৃষ্টি এবং চশমা যাঁচ আঁখাকো নালীবাট ফোহর নিকালিন্ছ। আঁখাকো আলো নিকাল্নকো সাথে কম্পিউটরবাট আঁখাকো যাঁচ গরিন্ছ। আঁখাকো যাঁচ পড়তাল কম্পিউটর প্রবিধিবাট চশমা ফিটিং গরিন্ছ। চশমা এবং সানগ্লাস খরিদমা 10% ছুট দিইন্ছ। বিদ্যার্থীহরুলাই ওপিডিমা 30% র চশমা খরিদমা 20% ছুট গরিয়েকো ছ। वृद्ध अपाङ्ग तथा असहाय साथै विद्यार्थीहरूलाई ओपिडी चार्जमा 30% छुटको व्यवस्था गरिएको छ। पुनश्च शनिबार र अन्य सार्वजनिक बिदाको दिन पनि बिहान 8 बजेदेखि साँझ 6 बजेसम्म आँखा सम्बन्धी सम्पूर्ण सेवाहरू उपलब्ध हुनेछ।
0: प्रोपाइटर दिनेश राई सम्पर्क नम्बर 95528703 5 र 98130034 2
1: सोलुखुम्बु आँखा उपचार केन्द्र सोलु दुधकुण्ड नगरपालिका उडानबल 5 समेरी सोलुखुम्बु।
0: उपभोक्ता अधिकारको संरक्षण गरौं। नस्तरी वस्तु तथा सेवा प्राप्त गरी उपभोक्ताको अधिकारको रक्षा गरौं। कारोबारमा बे दूषित लिने र दिने गरौं। कारोबारलाई पारदर्शी बनाऊ। नफाको उद्देश्य झुटा भ्रमपूर्ण विज्ञापन तथा सूचना गरौं। वस्तु सेवाको मूल्य मात्रा म्याचपछि नीति गुणस्तर एकिङ गरी मात्र खरिद बिक्री गरौं। वस्तु वा सेवाको प्रयोगबाट कुनै हानि नोक्सानी भए स्थानीय प्रशासनमा उजुरी गरौं। वस्तु तथा सेवाको प्रयोगबाट स्थिति पुगे क्षतिपूर्तिमा गरौं। निष्पक्ष तथा तथ्यपूर्वक सूचना पाउने उपभोक्ता अधिकारको रक्षा गरौं। भ्रमपूर्ण विज्ञापन तथा सूचनाको कारण उपभोक्ता ठगिएमा स्थानीय प्रशासनमा उजुरी गरौं। आन्तरिक मामिला तथा कानून मन्त्रालयले कोष प्रदेशद्वारा जनहितमा